জাগুলে, জিবে জাগুলে, চে জাগুলে, সীমা জাগুলে, কলা জাঙ্গুলে, মমি লগুখ জানি গুলে, ইলোভা গুডে জানি গুলে, ওয়েছে তেমু জানি গুলে, লুসি দেছে জানি গুলে, মু খেটে থুবেনি জানি গুলে, লা উ গুলে, ছবে জাগুলে, আসা তিন থৌ,